min ismuhu al-Masih Isa ibn Maryam wajihan fid dunya wal-akhirati wa min al-muqarrabin وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ قَالَتْ